0: ভাষা শান্তির বিকাশ কোয়াদার সামুদায়িক রেডিও বুদ্ধ আওয়াজ উনানব্বই বিন্দু সামুদায়
1: এটি বেলা দিউসোকো তিন বাজেও।